ကိစ္စကိကန်ကန်ကွိုင်းစနုံဝေချေကဒီနီဒီအင်ခနုံအရမစက်တာရီအောင်ချစ်တဲ့ကဲဆန်စဝါကုနာနီရာကိတူချင်ခဒီကိစ္စမစီအမ်စီနီဒီဝန်အရမနုံင်းချစ်တဲ့ကိန်းဒါစင်ကိုနေနေခရီးဘခုနေရန်ဟောပ်ကေရောဘရန်ဒါအဂရစကဘခုခရီးကိုနေအမဟုတ်ဒီချီအိုနီဟာမေမာချင်းဝန်အရမโปรเซตโดนอมาคุติฮะคัมกรานวาวดิซิสเตราฮานาคาปิไลคาดิไซอีเจคาลกรานซียาคามิยาติคาริบเนงวาไซดิคอนอมาคุตินีลาฮาเยเงวาโอเจเกงารีไอมินเดวาฮาซีคอนอมาคุดิบาร์เจนดิสคารอมาสคาบิงาสคารอมาคามิยาติคาริบเนงวาคาลกรานซวาโปรเซเนสคาวกาये खरी आगरा का बहु एन आई है गाओ ओ ओ टोन दी नुगुडी दी फोन अमा खुद रे हां स्पिन काल फीलिंग से गुडा आई एंड कांडा से जे दी नुगुडी करी कई इजा पर इजरा दान बाय खरी ने खरी गुनात का थारु ओत्सा नेशनलले हां नुगुडी नासी का ठीक खरी ने देखो नरा दान बाजे ujobinga sadagan kwa ora ke kali sadan ni anda sikam mukhe karya ka kaisira thainde de kha ni uruko gun ai gun na ni kai dan dik sadai wa kha wa aka ke kwa sa doctor iswal onse ki kwa sa freddy boris ap ke an sa kam kha sa kha khoero ba du ka ta gao e ka ku ka je ne kon ma hus e ni gus na sna kha je ni ta ha ki wa kam khaya ko mi pragnay sada nau dara ko europa ida sada tina kain haro ti si tike ne ko gugu khata hin hau ho khaja aske kari ucho bin ha se ko ni ama hus kam di si tu a lai ka me da na pi sei aske kari o o chaung di ngu di yen kal komiti si yen anza ko ni ama hus di tu isa kha do ne ba ka ka ro re spien gal komitee di drami o o chong di ngu di drami o ye ne de ma na u bar den ka ba sa kuma di mas kre yo chong ga kuma di mas kre yo cha kuma ni ya o pran ti ga han o dong gin nan gen kara ni za di ma un brin nan gen kara ni za di ke kari ne de ma es ke normal e ko ma khu sa khali gen na gro mi o o chong du ba ngude kare ha prai dira tan bai de so ara ro ka sa sin ngai dai da kwa sa brandi ke o o thong di phong ama hus ke di go mi isi mi sa da ke dai se ngai dia ne kan gu nga wa ro na ich ma kru ja normal e ton ama hus ke i ara o o thong di ngude ngara ka bai pa